0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 30শে ভাদ্র, দোসরা রবিউস সানি, 14ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রী। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের। বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের। দেশে সারের কোনো সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ইয়েমেনের 500-র বেশি সেনা নিহতের কথা জানাল সরকারি বাহিনী। ওসাকায় এশিয়ান গেমস ফুটবলে আজ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এবং দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতল ভারত। শিরোনাম শুনছিলেন।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন। তারেক রহমান বলেন, গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে আরও জোর দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। বৈঠকে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে শেভরনের বেজ অ্যাসেস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট হাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং সুসংহত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। গতকাল বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী যুগে রেখে যাওয়া দুর্নীতি নির্মূলে সক্রিয়ভাবে কাজ করতে জেলা পরিষদের প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। এ লক্ষ্যে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী মাসে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে পাকিস্তানে অনুরূপ বাণিজ্য মেলা আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, এবছর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছেন। গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল পরিসরে শালীনতা ফিরিয়ে আনা, সাইবার বুলিং থেকে নারী ও তরুণদের সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 পরিমার্জনের অন্যতম লক্ষ্য। সাক্ষাৎকালে IRI রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতা মুক্ত রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। গতকাল বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেংটো রেংলি সচিবালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে কার্যকর ও শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা প্রয়োজন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জনগণের কাছে জবাবদিহিতা বৃদ্ধি ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু দেশের ফসলি জমি ও সরকারি বেসরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেন। ফসলি জমি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, কোন ব্যক্তি গোষ্ঠী বা প্রভাবশালী মহল যাতে অবৈধভাবে কৃষিজমি খাস জমি কিংবা সাধারণ মানুষের সম্পত্তি দখল করতে না পারে সে বিষয়ে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি JBM হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7ই সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর নভো থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রাজধানীর নভো থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজন করেছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের। মেলার দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে রোববার স্বাস্থ্যখাত বিষয়ক হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার শীর্ষক আলোচনায় সভায় অংশ নেন দেশের।